0: ว่าตัวพร้อมส้มแล้วก็มันกินหลายคนสองไฟมันตัดตรงมาบาจิกสำหรับฟุตนายใหญ่
1: নাই আকাশবাণী ইটানগর ডিব্রুগড় মিডিয়াম ওয়েব সি পাশি সিপ সি চুম সি মিটার হু পাচ্ছি সে ভা কিলো হাস মে মুচলাম খামটি খামটাই খামটি হো কুমা হো মানে ওয়ান জিনে নুন চিত নে সাউ ক ওয়ান ইংরাজি পিম সং হিং সাউ হু নুন জুন নে সিপসাম ওয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি চা হাং হো ওয়ান ওক থে ফাই মং ফ্রান্স খনসাম স্লো স্লোভাকিয়া কনকা মাই মং ফ্রান্স মে প্রাইম মিনিস্টার ভারত ইনোভেট ইভেন্ট তং প্রেসিডেন্ট মং ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রন হোম কনসি তপুত হু কন হমা থে মোদি মানচ চা হং সং ওয়ান তক ওক কথংলি মং স্লোভাকিয়া খনসাম থে মং স্লোভাকিয়া নে মোদি প মা মং ফ্রান্স তংটে জি সেভেন সামিট লুক নুন সিপ হু ওয়ান খনসাম সিপ সাম ওয়ান মাইতে তংগন মা মাই তাকাও নংগন মা নাম হো চিফ মিনিস্টার পেমা খান্ডু মঙ্গা ওয়ান সোকিয়া নে তংটে নর্থ ইস্টার্ন চিফ মিনিস্টার সফাং লোকনপা নীতি আয়োগ খাও নিউ দিল্লি মে কখাও নংকন মা মনে চিফ মিনিস্টার পেমা খান্ডু মঞ্চ পং লোয় ফান্ডিং খনসাম পি এম জি এস ওয়াই খনসাম পং লোয় সি সিপ হিং মেগা ওয়ার্ড হাইড্রো পাওয়ার নে খাও মাই আউসি সফাং মাই খাম তাম কন হমা নাম হো ইউনিয়ন মিনিস্টার কিরণ রিজিজু মঙ্গা ওয়ান সোকিয়া নে পং লোয় তল নরেন্দ্র মোদি মাই চৌং থুন মা শিব সং পি মে আউসি পং লোয় আমু হিট কন মা খন তান কন লোয় ইনফ্রাস্ট্রাকচার খনতং ইোচা ইোতা ওয়েলফেয়ার টেকনোলজি খনসাম কুমখিন ন্যাশনাল সিকিউরিটি মং মাই খাও আউসি তানওয়া খাম লাইকাম মা নাম হো কিরণ রিজুজু মানচাও বিজেপি স্টেট হেডকোয়ার্টার ইটানগর মাই খাংনা প্রেস কনফারেন্স প্রেস কুন মিডিয়া খাওমাই নংসি পং লোয় খনতং ইোতা কন লোয় তুংতা মান না রেলওয়ে ইলেকট্রিফিকেশন এভিয়েশন স্যানিটেশন ওয়াটার সাপ্লাই খনসাম ইন্ডিজিনিয়াস ডিফেন্স প্রোডাকশন নে খাওমে কো আউসি খাম তানকন মা তং নে ইজুজি পং লোয় শিলা খনসাম নেচিপু টানেল খনসাম ফ্রন্টিয়ার হাইওয়ে নে খাওমে কো আউসি খাম তানকন মা নাম হো তানি লিপি ইনভেন্টার টনি কয়ু মাই লুমিনাস লুমার ডাই লিটারি অ্যাওয়ার্ড সং হিং সাউ হু নে ওয়ান মঙ্গা সোকিয়া নে পাশিঘাট মে হগন কা অ্যাওয়ার্ড নে লোক উপেন মা চিফ মিনিস্টার মুকুট মিঠি মাই হগন মা নাম হো লুইতং অ্যাওয়ার্ড নে গুন হাসিব হিং ক হগন কা নাম ইয়েল লং মিন সামসিপ সং ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট হং ইন্ডিয়ান এয়ারফোর্স খাও মানে কংল নে নিয়াটি জোরহাট এয়ারফোর্স স্টেশন আসাম মাই পিনটু কা খনসাম নতং পিন আলি নামে আউসি ইন্ডিয়ান এয়ারফোর্স খাও তৈ অটং কনসু নিশি ওয়ানং নে ওয়ামা কেউ তু লেন মতং ফিফা ওয়ার্ল্ড কাপ মাই ওয়ান পুট হো নে ইউনাইটেড স্টেটস খাও প্যারাগুয়ে মাই লোক সি সেন আহাই গান হকা নাম ইয়াও খনসাম চাহং মানে খাও খাম তু খাই নাই নাম হো মানে মুই খাম মাই লোক নাং চনও আমান চে মে আনে থমতা

ইজা আকাশবাণী ইটানগর আনি জুন লেটমা নিবন আরাম তারিখ হুনিবার এরুমা কে বানচু সাই কা হবং বাঙনা হবং এ কাহো পাই ভালে মঞ্চুই জামি কমে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি নি রক বামা ফ্রান্স অন্তলে স্লোভাকিয়া তোল কা আংলে আচে না হালে আচে এ থমা মোদি এ ইন্ডিয়াস কন্টে মংজাং খামা ফ্রান্স নক খাট খা খা কে জৌ চাংকে বোমা চি হালে ইন্ডিয়া হিজা ফ্রান্স নি বামা ইকোনমিক মোলাম সৎলাম্পন আমায় আংকে বোমা কালচারেল হোলি হোলাম মচু আলে আতাইলে মকসা আংকে পাকলতি কাইলবনলে ফ্রান্স তো মোদি এ ইন্ডিয়া ফ্রান্স ইয়ার অফ ইনোভেশন ফাইকে আং ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ফাইতামলে ভারত ইনোভেটস লেকে টুসো কাচুদা পাই চি হাজা ফাইমা নি নি হানপাক আং স্লোভাকিয়া নক্ত আতাইলে নকনি বামা তুমাইলাম খাউলে নক রংমা প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি হেয়া প্রাইম মিনিস্টার রবার্ট ফিকো নি ফাই আপং লেঙর রংজুবনাই স্লোভাকিয়া তো হালে তাঁতো লালেচু জুন বনরক হিজা বন্না নিত এভিয়ান হনুয়ে মা আটু আজা আংকে জি সেভেন সাবমিট হাকাং ফ্রান্স টোভাই আনংলে চাতাই চিফ মিনিস্টার পেমা খান্ডু এ মানি নিউ দিল্লি তো নীতি আয়োগ এ আটু আজাকে নর্থ ইস্টার্ন চিফ মিনিস্টার থাম টুসো তো হাক্কে মা স্পেশাল পলিসি বামাচু সঠিক সতো ফা হাবো মা অরুণাচল প্রদেশ তো সালুই লে যৌ ফং ফাইলে কালে চি এ স্টেট খা খা কাকে হনুই হাকাং হা হো চাকান লে চাংকে বোমা খানাক নুচু তা সাকলে মা ফান ফান তো আনক আতিং বাক্কে রাইলে ফানচু খানাক নু ফাই ফাই তো ফা হাই হাবো মা লাম্মা হাইকে আঠাচু হনি পুঞ্জি বান টাকু থা যৌ তাইকে রাইলে পি এম জি এস ওয়াই লামচু সা চাল লে থো হাইলি জো কালে হাই আবো মাচু খান দু স্টেট মা ওয়ান টু থাউজেন্ড ফোরটি সেভেন রাং পো থমা জাতপুঞ্জি মেগাওয়াট টাকু রিংলে আলাইকে রংমা অরুণাচল ফান আমাই আং ইনস্টিটিউট তো ফংকে বোমা অল ইন্ডিয়া সার্ভিস কেড্রে চু সাইল রিং ফাহাইলি জাকালে চে হাজা বোমা নর্থ ইস্টার্ন কাউন্সিল আং রিজনস থিং ট্যাং নিংলে হোমলোন তো মকসা আং ডান কলি জাকালে মানি ইউনিয়ন মিনিস্টার কিরণ রিজিজু এ নরেন্দ্র মোদি মা আপা গভর্নমেন্টে লে ইন রংবানী বামা ইনফ্রাস্ট্রাকচার কানেক্টিভিটি ওয়েলফেয়ার টেকনোলজি বামা ন্যাশনাল সিকিউরিটি সৎমত পাকলে খাটলে যৌতিক মক দোয়ালে বানলে হালে ইটানগরকে বিজেপি

0: তো প্রভু জিদানে তং এসপি তাসি দারাং মে লাগাতা আহগা পপুম পর দিছি লবসং সেরিং মে বুনি ইউপিয়া মানে অকম মানে ইউপি তাইছি আপাওয়ে থোপুজি পো মিটিং জিনেগা মহ আপার সুবাসি ডিস্ট্রিক্ট মাবু আলি মিটিং জিনেগা দা আহগা আঞ্জতা পঞ্চায়েত মেম্বরানাম ব্রুমে আতিকাচি মু আলাজিজি নানে দিছি মে লাতিগানে ইয়াকু সেলফ হেল্প গ্রুপ হানব্রুমে আঞ্জতা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আরো গা চাহে তান্দ্রপ্রা আথুজিদা নারগে বাদা আহগা আবুতানি কবথো তানি লিপি আজব্রা আয়ৈগা তর্নি কুয়হে অরুণাচল প্রদেশ লিটারি সোসাইটি এপিএলএস মে লুমার দায় লিটারি অ্যাওয়ার্ড এজার কে আনে হতাহ হাঙা বাদা আহগা আ অ্যাওয়ার্ড কুকুমা মেমেন্টো নয়া সার্টিফিকেট আজব্রা আজপুর ব্রাগে আইদনে এজাম্প মাহু পাহু খেপাগাদা লা হুগা মাহ আলি অ্যাওয়ার্ড হাই গাবনে তান্দ প্রাউজিদানে টনি কু মে লাগাদা আহগা ইন্ডিয়ান এয়ারফোর্স মাচি AN-32 আঞ্জে কিনওয়া এয়ারক্রাফট হে অনানামা আসাম জোরহাট এয়ারফোর্স স্টেশন আনন্দ ইয়াচপানে কাজিবানে আলি আদুঙি আজাপাচি আথুসুপাম্বাদা আহগা আনিমি আয়োদনে ব্রুগে মানে এহায়াওয়ে লোয়ার সিয়াং ডিস্ট্রিক্ট আতিকাচি ইমুমে উসাতোগনে জিদোনে ছিদেজি নানে লোয়ার সিয়াং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মে নাতেগানে আতিকাচি ইমুমে তরদনে মাচিমগুমা জিদোনে বাজিম না লাতেগা বাদা আহগা মাচিচে আমব্রগান্দ আরুন্দাগামা প্রতামি আইদোনে আয়ম্ব তবা বুঝুয়ে হাতুমু তবা মাচিদোনে কিসা আরুন্দানজি এরতেগেনে আখাচি নানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মে লাতে ওগা বাদা আহগা ফিফা ওয়ার্ল্ড কাপ মাঝে গ্রুপ টি ম্যাচ কিমা লস এঞ্জেলস আতিকোনে আমেরিকা মে প্যারাগুয়ে হে কাপি খেগে গোল মানে আনে বাদা আহগা আমহ টরন্টো মানে আখগা কানাডা নে বসনিয়া হার্জেগোভিনা এবগাচি ম্যাচ হে গোল খেগেতা মানে দবাদা আহগা এটা হে বুমা লিবা ওয়ার্ল্ড কাপ আনেগা ব্রাজিল নে মরক্কো এবগা কাতার নে সুইজারল্যান্ড এবগা আইদোনে অস্ট্রেলিয়া নে টার্কি এবগা ম্যাচ খাগাদা আহগা এটা ইতুমিসমি আহ আনি মাওন দবায়
1: দোস্তো অভি আপনি সুনা ইতুমিসমি শ্রোতাওঙ্ কা সমাচার আপ বনোই হামারে সাথ আকাশবাণী ইটানগর কা অরুণ FM 103.1 মেগাহার্টজ পর জহাঁ হোতি হে দিল সে দিল কি বাত
2: দিল সে দিল তক বাত পৌঁছে মিলতে মিলতে সনম ও
3: গীত সঙ্গীত
1: জ্ঞান অর মনোরঞ্জন কে গুলদস্তে সে
3: প্যার ভরে আলফাজো মে
1: দিল সে দিল কি বাত
3: বস আপকে নাম
1: ইয়ে হ্যায় আকাশবাণী ইটানগর কা অরুণ FM 103.1 মেগাহার্টজ।